আমরা এই বিরাট তো সিপিএম চুরি যা পায় তুই কম্পিউটার কিনতে আন ঢুকেই তো পাইন তো আমি ধুছে কম্পিউটার বিক্রি করলে শিকাওলে আনি মারমাত করলে নেপালকে নম্বর ওয়ান হারু সাতো এডুকেশন সেন্টার হনি সিপিএন মা তো কম্পিউটার পাওনো কা সাথে কম্পিউটার শিকাওলে রকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মাই ব্যাংক মাই সব স্কুল অফিস দুম সুকেশন সস্তা মা বিগ্রো এই আয়ের বনাউনে সুবিধা পিন ছ জুসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকচা কুপিন ব্যবস্থা আছে হয় কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার।